বিচর্কো বেলেইমা, বিচর্কো বেলেইমাম, ছংছংগে বগনে খারে কলাম, আবাত ছারা কুদনে বলাম, দিন বারে খেলদার, মলাইনে ভুলার, সাত পারে পাছি,